0: আমি দীক্ষিতের ডেকে দিই। নেক্সট আইটেম ইজ ইন রাগা ভৌলি, শ্রী পার্বতী পরমেশ্বরম, সেট টু আদিতালা, কম্পোজড বাই মুথুস্বামী দীক্ষিতর।
1: শ্রী